0: investors, FPIs in government securities aimed at improving ease of investment and simplifying compliance requirements. Under the revised framework, FPIs investing through the general route will no longer be required to comply with short-term investment limits, security-wise limits, and also concentration limits. In chess, Grandmaster R. Pragnananda has created history by becoming the first Indian to win the Norway chess title in Oslo with a final round victory over Germany's Vincent Kemer. Pragnananda, who began the day in the third place, secured a crucial classical win worth 3 points to finish with 18 points and seal the title. In hockey, India defeated Pakistan 5-3 in the semi-final of the men's Under-18 Asia Cup in Kakamigihara, Japan to set up a title clash against the hosts. In cricket, India will take on Afghanistan in a one-off test match at the Maharaja Yadavendra Singh International Cricket Stadium in New Chandigarh today. The match will begin at 9:30 a.m. Indian Standard Time. This will be the first test between the two sides since 2018 when Afghanistan played its maiden test match. Shubman Gill will lead the men in blue. And that is the end of this news bulletin.
1: শ্রোতাবন্ধু শুণিলে হিন্দী এবং ইংরেজির সম্বাদ রিলে করে প্রচার কল আকাশবাণী দিল্লি আকাশবাণী ব্রহ্মপুর সময় সকাল 6:10 শ্রোতাবন্ধু যেপর্যন্ত মন আউ হৃদয়ের বিকার অছি মনরে ভয় অছি এবং অবিশ্বাস রয়েছে সে পর্যন্ত ভগবানঙ্ক ঠারে শ্রদ্ধা ও ভক্তি দৃঢ় হয়ে পারিবা সম্ভব নহে তেণু শ্রোতাবন্ধু বিশ্বাসর সহিত শ্রদ্ধা ও ভক্তি দৃঢ় করিবা পাই আসন্তু স্মরণ করিবা সেই সর্বমঙ্গলঙ্কু আমার কার্যক্রম সঙ্গীতাঞ্জলি মাধ্যমে সঙ্গীতাঞ্জলির প্রথম অঞ্জলিটিকে সমর্পণ করুছু গীতারাণী দাসঙ্ক কণ্ঠরে রচনা গোকুলানন্দ ধড়।

0: শেষ হলা অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর ৮৮তম ভাগ। এই ভাগরে কণ্ঠদান করে অরবিন্দ মুদুলি, সুভাষ দাস, লক্ষ্মীকান্ত পালিত, নন্দিতা ভঞ্জ এবং শিবরাণী মহাপাত্র। বেতার সম্পাদনা ডক্টর বিচিত্র আনন্দ মহান্তি, সঙ্গীত পরিচালনা তারাকান্ত পণ্ডা, বর্ণনা বসন্ত মহান্তি, প্রযোজনা সুহাস মহান্তি। শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী কটক কেন্দ্রর। শুনন্তু কৃষি সূচনা।
1: প্রিয় চাষী ভাই ও ভৌণী মানে আখু ফসলরে ঘাসুয়া রুগুড়িয়া রোগর নিয়ন্ত্রণ পাই আক্রান্ত গছকু ওপাড়ি দূরের পোড়ি নষ্ট করে দিয়ন্তু। এই রোগর বাহক যৌপোকর পরিচালনা পাই একর প্রতি ৪০ গ্রাম থায়োমেথোক্সাম নামক কীটনাশক কিংবা ৫০ গ্রাম এসিডামিপ্রিড নামক কীটনাশক কিংবা ৬০ মিলিলিটর ইমিডা ক্লোপ্রিড নামক কীটনাশক ২০০ লিটর পানি মিশাই সিঞ্চন করন্তু। অমল পরে চীনাবাদাম পলিথিন যুক্ত বস্তায় সাইতি রাখন্তু। পলিথিন যুক্ত বস্তা ভিতরক বাহারর আর্দ্রতা সহজরে পশিপারে না। ৩০ কিলোগ্রাম বিহন পাই ২৫০ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড বস্তা অনুসারে গোটিয়ে প্লাস্টিক ডবারে কনারে ঝুলাই ডবা মুহ বন্ধ করে বস্তা মঝিরে রাখন্তু। ডবা ভিতরক বায়ু প্রবেশ করা মোটা ছুঞ্চিরে ডবার উপরিভাগে কেতোটি কোণা করে দিয়ন্তু। বস্তার মুহ বাঁধি বস্তাটি সিধা ভাবে বায়ু চলাচল করুথিবা ঘরে সাইতি রাখলে বাদামর গজা শক্তি ৮-১০ মাস পর্যন্ত সুরক্ষিত রহে। বাইগণ বর্ষসারা চাষ করা যাইপারিব। মুখ্যত ওড়িশারে জানুয়ারি ফেব্রুয়ারি জুন জুলাই ও সেপ্টেম্বর অক্টোবরের এহা করা যাইথায়। তলিঘেরা পাই সর্বদা নুয়া নুয়া স্থান বাছন্তু। চারিটি নর্সরি বেড বা তলি পোটাড়ি ২৫ ফুট লম্ব, ৪ ফুট চৌড়া ও ৬ ইঞ্চ উচ্চর পোটাড়ি করন্তু। এক একর জমিরে চারা লগাইবা নিমন্তে ইহা যথেষ্ট অটে। এক একর বাইগণ চাষ পাই ২০০ গ্রাম উন্নত কিসম বিহন এবং ৮০ গ্রাম শঙ্কর কিসম বিহন আবশ্যক হইথায়। আম রাজ্যর জলবায়ু পাই বাইগণর কিছু উন্নত কিসমগুড়িক হেলা উৎকল তারিণী, উৎকল মাধুরী, সফেদ মোতি, ভিএনআর লং পর্পল, অক্সিতা, ভিএনআর ৫ ভৈরবী, বরিগুমা রাউন্ড ইত্যাদি। বিহন বুণিবা ১০ দিন আগরু প্রতি পটাড়ে ২০ কিলোগ্রাম ভাবে শুখি যাইথিবা গুণ্ড খতক মাটি মিশাই দিয়ন্তু। বর্তমান সময়ের দিনর তাপমাত্রা বৃদ্ধি পাউথিবারু কখারু জাতীয় পনিপরিবারে উচ্ছুর পত্রপোড়া রোগ দেখাদেবার সম্ভাবনা রয়েছে। এর নিরাকরণ পাই কার্বেন্ডাজিম ১২% সহিত মাঙ্কোজেব ৬৩% ডব্লুপি মিলিত ফিম্পিনাশক ২ গ্রাম প্রতি লিটর পানি মিশাই সিঞ্চন করন্তু। ভেন্ডিরে ফল ধরিবা অবস্থায় গণ্ঠি ও ফলবিন্ধা পোকর প্রাথমিক অবস্থায় পরিচালনা পাই একর প্রতি ৬০০ মিলিলিটর নিম্ব আধারিত কীটনাশক ১৫০০ PPM আজা ডিরাক্টিন ২০০ লিটর পানি মিশাই সিঞ্চন করন্তু। কিংবা একর প্রতি ৮০ গ্রাম এমামেকটিন বেঞ্জোয়েট নামক কীটনাশক কিংবা ৮০ মিলিলিটর ক্লোরাট্রানিলিপ্রোল নামক কীটনাশক কিংবা ৩০০ মিলিলিটর পাইরা ডিলে নামক কীটনাশক ২০০ লিটর পানি মিশাই সিঞ্চন করন্তু। লঙ্কামরিচ ফসলরে বর্তমান সময়ের অষ্টপদী লাগিবার সম্ভাবনা রয়েছে। অষ্টপদী দ্বারা আক্রান্ত লঙ্কামরিচ গছর পত্র তলক মোড়ি হয়ে যাই এবং মোর্চা হয়ে যায়। পত্রর ডিম্ফ অধিক লম্বা হয়ে পরে শুখি মরিযায়। রাসায়নিক উপায়ে লঙ্কামরিচ ফসলরে অষ্টপদীর পরিচালনা পাই একর প্রতি ৬০০ মিলিলিটর প্রোপারাজাইট নামক কীটনাশক কিংবা ১৬০ মিলিলিটর স্পাইরোমেসিফেন নামক কীটনাশক কিংবা ২৫০ গ্রাম ডাইনোটিফ্যুরান নামক কীটনাশক।

0: as he addressed BSF personnel at Lankamura border outpost. CBSE drops CoEMS portal for re-evaluation with student and examination data migrated to infrastructure under the board's direct control, cites Hindustan Times. The Asian Age headlines, Putin says Russia ready to jointly build Su-57 stealth jet with India, suggests strong strategic partnership between the two countries. And finally, wind from Milky Way's black hole called Sagittarius A has been discovered after 5 decades of trying. Its wind is like a gentle breeze, not a hurricane. The wind has carved out a huge conical cavity in space, informs the Asian Age. And with that, it's back to you, Shagun.
1: Thank you, Tanvi. And now, before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi asserts Indian economy remains exceptionally strong despite global economic crisis. Reserve Bank of India eases regulatory norms for foreign portfolio investors in government securities to attract investment. India slams Pakistan for abusing its temporary membership of UN Security Council to peddle false narratives about Jammu and Kashmir. IMD forecasts extremely heavy rainfall in northern districts of Keralam until June 9. And Indian Grandmaster R. Pragyanan scripts history, becomes first Indian to win Norway chess title. And with that, we end the morning news. Have a nice day.
2: শ্রোতাবন্ধু শুনিলে হিন্দী এবং ইংরেজিরে সম্বাদ রিলে করি প্রচার করল আকাশবাণী দিল্লি রু আকাশবাণী ব্রহ্মপুর কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডর 106.6 মেগাহার্জ যোগে শ্রোতাবন্ধু আম কার্যক্রম একা সময়ের প্রসার ভারতীর মোবাইল অ্যাপ জরিয়ে নিউজ অন এআইআর তাছাড়া আকাশবাণীর লাইভ স্ট্রিমিং অ্যাপ যোগে প্রচারিত হয়েছে

শ্রোতাবন্ধু, এ পর্যন্ত শুনুলে হিন্দি এবং ওড়িয়া চলচ্চিত্রর গীতর কার্যক্রম গীতাঞ্জলি। এতে আমি আপনার শুনেলু কতোটি হিন্দি এবং কত

আকাশবাণী ব্রহ্মপুর শ্রোতা আপনার তলিয়া কার্যক্রম শুনলে আকাশবাণী দিল্লী কেন্দ্র বর্তমান প্রচার করছি সুগম সঙ্গীত প্রথমে গাইছেন সেবারাণী মহাপাত্র অক্ষয় মহাতিক রচনার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিস্ট্রি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবে মোর বিশ্বাস রাখিতে এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই দিথায়। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এই ক্ষেত্রে যুগলকণ্ঠ গাইছেন অক্ষয় মহান্তি এবং তৃপ্তি দাস। পুরনাম জানাঙ্ক রচনার।